ঋষিকা শ্রোচন কী সুন্দর ভাবস্পর্শী রচনা বাপা চাষুব আশীর্বাদ প্রত্যেকাচ আয়ুষ্যাত সুখ শান্তি আরোগ্য আনি ভরভরাত নান্দো হি মনপূর্বক প্রার্থনা তরিয়াচ সন্দর্ভাত চলায় কোয়া মলহার হে অপ্রতিম ভক্তিগীত বিশাল দদলানি ও সাথী কলাকারাঞ্চ